শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। সবাইকে স্বাগত জানাই, বলে দিচ্ছি আজকে সূচিতে কি কি থাকছে। আজ আমরা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে একটি শ্রদ্ধার্ঘ নিবেদন করব। শুনবেন আমাদের বাংলা বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্ধুদের পাঠানো শুভেচ্ছা বার্তা। আর সবশেষে পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির তৃতীয় পর্ব। আসর উপস্থাপন করছি আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব। আজ প্রথমে শুনুন নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ পরিবেশনাটি।
0: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ তদানীন্তন অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কালজয়ী প্রতিভার অধিকারী কবি নজরুল বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও সমাজ বিনির্মাণের অন্যতম এক প্রগতিশীল ব্যক্তিত্ব। তাঁর অমর সৃষ্টি বাঙালি মনকে দিয়েছে অসাম্প্রদায়িক চিন্তা ও চেতনার অনন্ত প্রেরণা।
1: নজরুল তার জীবনব্যাপী সাহিত্য সৃষ্টির মাধ্যমে বাংলাভাষী জনগোষ্ঠীর মাঝে সবচেয়ে বলিষ্ঠ অসাম্প্রদায়িক চেতনার প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এমনটি বললে মোটেও তা বাড়িয়ে বলা হয় না। তার কাছে মানুষের পেশা, ধর্ম বা জাত পরিচয় নয়, বরং মানুষ পরিচয় হল মুখ্য বিষয়। আর তাই নিজের সাহিত্য চর্চায় মানবিক বোধের চেতনাকে তিনি সব কিছুর উপরে স্থান দিয়েছেন। নজরুল তার রচনায় ইসলামী হামনাথ যেমন রচনা করেছেন, তেমনি একই সাথে রচনা করেছেন হিন্দু ধর্মের শ্যামাসঙ্গীত ও ভজন। সৃষ্টির এমন অভিনব সমন্বয় বাংলা সাহিত্যে আর কেউ খুব একটা করতে পারেননি। তিনি বিশ্বাস করতেন অত্যাচারীর শোষকের কোনো ধর্ম নেই। অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে তিনি সমাজের সকল শ্রেণী ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ধর্মের নামে সমাজে যারা ভণ্ডামি করত, গোরামি করত, তাদের তিনি মোল্লা পুরোহিত বলে কঠোর ভাষায় আক্রমণ করেছেন।
0: নজরুলের সাহিত্য চর্চায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে অন্যতম উজ্জ্বল একটি সৃষ্টি হল মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান শীর্ষক গান। এই গানের মাধ্যমে তিনি মানুষের ধর্মীয় চেতনার ঊর্ধ্বে উঠে মানুষের সাথে মানুষের ভ্রাতৃত্ববোধকে একটি প্রাকৃতিক ও অবিচ্ছেদ্য বন্ধন হিসেবে তুলে ধরেছেন। তার বিবেচনায় সমাজের উন্নয়নে এবং সমাজকে এগিয়ে নিতে এর কোনো বিকল্প নেই।
1: নজরুল আজন্ম মুক্ত বুদ্ধিচর্চার সমর্থক ছিলেন। তার কাছে শিক্ষা মানে কেবল ডিগ্রি অর্জন নয়, বরং আত্মার মুক্তি। তিনি চেয়েছিলেন এমন এক শিক্ষা যা মানুষকে মানুষ হিসেবে জাগিয়ে তুলবে। তিনি বিশ্বাস করতেন কৃষক মজুরদের শিক্ষিত করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তার সাম্যবাদী চেতনার মূলে ছিল সবার জন্য শিক্ষার সমান সুযোগ। তিনি এমন এক অসাম্প্রদায়িক সমাজ গঠনের স্বপ্ন দেখতেন যেখানে কোনো ধর্মের প্রতি বিদ্বেষ থাকবে না, বরং থাকবে পারস্পরিক সহমর্মিতা।
0: মজার বিষয় হল নজরুল তার সমগ্র জীবনে শুধু লিখেই ক্ষান্ত হননি, ব্যক্তিগত জীবনেও তিনি অনুসরণ করেছেন অসাম্প্রদায়িক চেতনা। তিনি তার সন্তানদের নাম রেখেছিলেন কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ। তার স্ত্রী প্রমীলা দেবী ছিলেন হিন্দু পরিবারের সদস্য, কিন্তু নজরুল কখনো স্ত্রীর ধর্ম পরিবর্তনে চাপ দেননি। তিনি বিশ্বাস করতেন মানুষের ভেতরের মানবিক বোধ এবং আমি কি করছি এই বোধ জাগিয়ে তুলতে না পারলে শুধু রাজনৈতিক পরিবর্তনে মানুষের বৃহত্তর মুক্তি আসবে না।
1: বাঙালির হৃদয়ের মণি, বাঙালির বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকীতে এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের পক্ষ থেকে কালজয়ী এই কবির সৃষ্টিশীল সত্তার প্রতি জানাই আমাদের গভীর শ্রদ্ধা।
0: ৩রা এপ্রিল ছিল এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের 65তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে বন্ধুদের কাছ থেকে অনেক শুভেচ্ছা বার্তা আমরা পেয়েছি, যার মধ্যে থেকে বেশ কিছু বার্তা আমরা ইতোমধ্যে রবিবারের অন্যান্য আসরে পড়ে শুনিয়েছি। আজও হাতে আছে কিছু বার্তা, আছে একটি ভিডিও বার্তাও।
1: ঠিক তাই, যেমন অভিনন্দন জানিয়ে ফেসবুকে কমেন্ট করেছেন মামুনুর রশিদ, হোসেন মুসা, নীলাব্জ মুখার্জি, দেবাশিস গোপ এবং সালাউদ্দিন ডলার। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দিব্যেন্দু ভট্টাচার্য রেডিওর দীর্ঘজীবন কামনা করেছেন। জাপানিতে কমেন্ট করেছেন লিঙ্কন সাহা লিঙ্কন, যা বাংলায় অনুবাদ করে বলছি আপনাদের অভিনন্দন। জাপান ও বাংলা ভাষাভাষী লোকদের এক সুতোয় গেঁথে সংযুক্ত করার জন্য আমি এনএচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আশা করি আগামীতেও বাংলা বিভাগ উত্তরোত্তর আরও সমৃদ্ধি অর্জন করবে।
0: হ্যাঁ বন্ধু, তাই যেন হয়। অনেকটা একই সুরে অভিনন্দন জানিয়েছেন চন্দন সরকার। জাপানি ও বাঙালিকে এক সুতোয় গেঁথে রাখার জন্য এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই বাংলা বিভাগ এগিয়ে চলুক যুগ যুগ ধরে। অভিনন্দন।

0: ও শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান, প্রদীপ কুণ্ডু, ফারুক আহমেদ, রাজীব দত্ত, এইচ এম তারেক, গৌতম মণ্ডল এবং মোহাম্মদ আবদুল্লাহ। শঙ্কর হালদার লিখেছেন, 65তম শুভ জন্মদিন উপলক্ষে আমার প্রিয় বেতার এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, আরও শ্রীবৃদ্ধি কামনা করছি বাংলা বিভাগের। জন্মদিনে বাংলা বিভাগের শতবর্ষ কামনা করেছেন শীষ মোহাম্মদ শিশান। আচ্ছা, এবারে আমরা বাংলা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরনো এক বন্ধুর পাঠানো একটি শুভেচ্ছা বার্তা শুনব তারই কণ্ঠে। হ্যাঁ, মেহেরপুর থেকে পল্লব ভট্টাচার্য ভিডিওতে পাঠিয়েছেন এই শুভেচ্ছা বার্তা।
1: এনএইচকে বাংলাকে জন্মদিনের অনেক অনেক শুভকামনা, অভিনন্দন। আসলে 80-এর দশকের সে মাঝামাঝি সময়ে ছাত্রজীবনে প্রথম এনএইচকে বাংলার নাম শুনেছিলাম। আমরা কয়েক বন্ধু মিলে এনএইচকে বাংলায় চিঠি লিখতাম, আমাদের চিঠি পড়া হতো, আমাদেরকে শুভেচ্ছা উপহার দেয়া পাঠানো হতো। সেই থেকে মোটামুটি এনএইচকে সঙ্গে একটা সম্পর্ক ওঠে, গড়ে ওঠে এবং এনএইচকে সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আমার মনে আছে যে আমি যে কয়েকটা ছবি পেয়েছিলাম পাঠানো হয়েছে, তার মধ্যে সম্রাট হিরোহিতোর পরিবারের একটা ছবি আমাদেরকে দেওয়া হয়েছিল, যেটা আমার কাছে দীর্ঘদিন ছিল। পরবর্তীকালে আমার দুই মেয়ের জাপানে থাকার সুবাদে গত বছর আমার জাপানে যাওয়ার সুযোগ হয়েছিল এবং নাগোয়া শহরের রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে চোখে পড়ে আমার এনএইচকে বিল্ডিং। আমি তাৎক্ষণিক গাড়ি থেকে নেমে সেখানে একটি ছবি উঠাই, পুরোনো দিনের কথা অনেক মনে পড়ছিল, অনেকটা নস্টালজিক হয়েছিলাম। আজকে এনএইচকে জন্মদিনে এই কথাগুলো মনে পড়ছে। সকলকে অনেক অনেক অভিনন্দন। এনএইচকে যারা কলা কুশলী, যারা শ্রোতা, সকলকে সকলকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সকলকে নিয়ে আমরা ভালো থাকব। ধন্যবাদ।
0: বলছিলেন মেহেরপুরের পল্লব ভট্টাচার্য। আপনার শুভেচ্ছা বার্তা আপনারই গলায় শোনার সুযোগ পেয়ে খুব ভালো লাগলো বন্ধু, ধন্যবাদ। এবারে আরেক পুরনো বন্ধুর শুভেচ্ছা বার্তা পড়ে শোনাচ্ছি। আসলে এই লেখাটি হচ্ছে একটি চমৎকার স্মৃতিচারণা, আর এই বন্ধু হলেন রফিক মিরাজ। তিনি লিখেছেন,
2: 1984-85 থেকে আমি রেডিও জাপান বাংলা বিভাগের দারুণ ভক্ত। গড়ে তুলেছিলাম ডাহুক রেডিও লিসেনার্স ক্লাব নামের একটি শ্রোতা সংঘ। ক্লাবের সভাপতি হিসেবে রফিকুল ইসলাম নামে নেত্রকোনা বীরসিরি নওয়াপাড়া থেকে চিঠিপত্র লিখতাম নিয়মিত। আমার প্রধান আগ্রহ ছিল জাপানকে জানা। ধ্বনি ও প্রতিধ্বনি নামক অনুষ্ঠানটি ছিল আমার খুবই প্রিয়। এই অনুষ্ঠানে আমার লেখা পড়া হয়েছে এবং আমি পুরস্কারও পেয়েছি। কোনো এক আসরে জয়শ্রী চট্টোপাধ্যায় দিদির কণ্ঠে আমার লেখা ভালোবাসার প্রতীক্ষা নামক কবিতাটির আবৃত্তি আমার কাছে আজও স্মরণীয় হয়ে আছে। উনি সেই কবিতাটি পড়ে আমাকে একজন দার্শনিকের সাথে তুলনা করেছিলেন। অসাধারণ ছন্দময় একটি জাপানি গান ওমোচানো চা চা চা মাঝে মাঝে অনুরোধ করে শুনতাম। রেডিও জাপান খুব সুন্দর ভিউ কার্ড পাঠাত, এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আনোয়ারুল করিম ভাই এবং হাসান মীর ভাইয়ের ভরাট কণ্ঠের কথাও বেশ মনে পড়ে। এখন তো অনেক পরিবর্তন হয়েছে। হঠাৎ একদিন ফেসবুকে চোখে পড়ল রেডিও জাপান বাংলা বিভাগের পোস্ট, বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার দেখতে ও শুনতে পাচ্ছি এর মাধ্যমে। যুগোপযোগী হয়ে রেডিও জাপান বাংলা বিভাগের পথ চলা অব্যাহত থাকা আমাকে ভীষণ আপ্লুত করেছে। আমি চাই জাপান ও বাংলাদেশের মধ্যে অন্যতম সেতুবন্ধন হিসেবে রেডিও জাপানের ভূমিকা সব সময় অটুট থাকুক। বাংলা বিভাগের 65তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলের জন্য রইল অফুরন্ত শুভকামনা।
0: বাহ, দারুণ সুন্দর লেখা। বন্ধু, অনুরোধ করছি আপনার প্রিয় রেডিও জাপানের অনুষ্ঠান আবার শুনুন নিয়মিত এবং মতামত জানান। অনুষ্ঠানে পুরনো শ্রোতাদের উপস্থিতি নিঃসন্দেহে এক ভিন্ন মাত্রা যোগ করবে। আচ্ছা, এবারে দেখি নীলফামারী মাগুরা ফুলের ঘাট থেকে তারিফ হাসান কি লিখেছেন। এটিও একটি সুন্দর স্মৃতিরোমন্থনমূলক চিঠি। বন্ধু লিখেছেন, বাংলা সার্ভিসের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী, এ যেন শুধু সময়ের স্রোত নয়, এ হচ্ছে অগণিত শ্রোতার হৃদয়ের সাথে যুক্ত থাকা এক আবেগের গল্প। আমার জীবনের অনেকটা জড়িয়ে আছে আপনাদের সঙ্গে। 2011-12 সালের সেই দিনগুলো, তখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আর বড় ভাই SSC পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। ওই সময়ই আপনাদের কণ্ঠ ভেসে আসে আমার ছোট্ট পৃথিবীতে, মোবাইলের FM ব্যান্ডে। তারপর

0: ধীরে ধীরে আপনারা হয়ে ওঠেন আমার নিত্যসঙ্গী, আমার আপনজন। 2013 সালে যখন প্রথমবার লিখি আপনাদের কাছে, তখন নতুন এক সম্পর্কের সূচনা হয়, এক অদৃশ্য বন্ধন যা দূরত্বের বাধা অতিক্রম করে হৃদয় স্পর্শ করে যায়। বিশেষ করে কথা ও সুর অনুষ্ঠানটি ছিল আমার খুবই প্রিয়। কথা ও কলম পত্রিকা, জাপানি ভাষা শেখার বই, কুইজে অংশ নিয়ে পাওয়া পুরস্কার, এই ছোট ছোট প্রাপ্তিগুলো আমার জীবনে বিরাট আনন্দ ছিল। সময়ের সাথে সাথে পড়াশোনা, কাজ ও অন্যান্য ব্যস্ততায় আপনাদের কাছ থেকে কিছুটা দূরে সরে গেছি। তবু সত্যি বলতে কি, আপনাদের কখনো ভুলতে পারিনি। রেডিও জাপানের বাংলা সার্ভিস আমাদের ভাষা, সংস্কৃতি, অনুভূতি ও ভালোবাসার এক অমূল্য ভাণ্ডার, যা দূর প্রবাসেও আমাদের শিকড়কে বাঁচিয়ে রেখেছে। দোয়া করি আপনাদের এই পথ চলা হোক আরও দীর্ঘ, আরও উজ্জ্বল, আর আমরা শ্রোতারা সবসময় থাকব আপনাদের পাশে ভালোবাসা আর শ্রদ্ধা নিয়ে।
1: বাহ, দারুণ স্মৃতিমন্থন। শুভেচ্ছা বার্তার শেষ রেডি লিখেছেন মশরুর জুনায়েদ। পরে শোনানো যাক, রেডিও জাপানের বাংলা সার্ভিস মানে অন্যরকম এক নস্টালজিয়া। মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যখন পরিবারের সবাই মিলে গোল হয়ে বসে অনুষ্ঠান শুনতাম। সেই সব রঙিন স্মৃতি খুব বেশি মনে পড়ছে আজ। দীর্ঘ 65 বছর মানসম্মত অনুষ্ঠান উপহার দিয়ে আসার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
0: এই চিঠিটি দিয়েই শেষ হল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্ধুদের পাঠানো শুভেচ্ছা বার্তার সব চিঠি ও ফেসবুক কমেন্ট। সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। বাংলা বিভাগের এই দীর্ঘ যাত্রাপথে সঙ্গে থাকার জন্য সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতেও আপনারা আমাদের পাশেই থাকবেন। এবারে আমরা পুনঃপ্রচার করব সহজে জাপানি ভাষা প্লাস সিজন 3-র তৃতীয় পর্ব, যার শিরোনাম হিট স্ট্রোক প্রতিরোধে মনোযোগী হন।
2: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন? আমি চন্দ্রলেখা পাণ্ডে।
3: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুর্যোগ সংক্রান্ত তথ্য আবহাওয়ার খবরের মাধ্যমে বুঝতে সাহায্য করব।
2: আজ আমরা তীব্র তাপদাহ সম্পর্কে বিভিন্ন অভিব্যক্তি শিখব।
3: সাম্প্রতিক বছরগুলোতে জাপানের কিছু কিছু জায়গা তাপদাহের কবলে পড়ছে এবং সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। আপনাকে যদি বাইরে অনেক কাজ করতে হয়, আপনার উচিত হিট স্ট্রোক না হওয়ার জন্য সতর্কতা অবলম্বন করা।
2: আসুন আবহাওয়ার পূর্বাভাসের একটি নমুনা সংবাদ শোনা যাক। চলুন প্রতিটি বাক্যের অর্থ জেনে নি। আজকের দিনটিকে সারা জাপানের বিভিন্ন অঞ্চলে মধ্যগ্রীষ্মের একটি গরম দিন হিসেবে রেকর্ড করা হয়েছে।
4: মানাৎসুবি
3: এর অর্থ মধ্যগ্রীষ্মের গরম দিন। এর মাধ্যমে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি যে দিনগুলোতে থাকে সেই দিনগুলোকে বোঝানো হয়।
4: খানসোকসিমাশিতা
3: অর্থ হল রেকর্ড করা হয়েছে।
2: পরবর্তী অংশে যাওয়া যাক।
4: আসুমো জেনকোকুতেকিনি কিওন গা গারি কাকচিদে 35°以上の猛暑日 গা ইয়োসো সারেতেইমাসু।
2: আগামীকালও সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন স্থানে তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে একটি অত্যন্ত গরম দিনে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।
4: মৌসুমি
3: হল অত্যন্ত গরম দিন, যখন সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। অর্থ হল হবে বলে ধারণা করা হচ্ছে।
2: আসুন এর পরের বাক্যটি দেখি।
4: কোমামেনা সুইবুন হোকিউ ইয়া রেবো নো টেকিসেৎসু না শিয়ো নাদো নেচ্চুশো তাইসাকু ও কোকোরোগাকেতে কুদাসাই।
2: ঘন ঘন পানীয় পান এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে হিট স্ট্রোক প্রতিরোধে মনোযোগী হন।
3: মানে হল ঘন ঘন পানীয় পান করা।
4: কোমামেনা, কোমামেনি
3: বলতে পরিশ্রম মনে না করে ঘন ঘন কোনো কিছু করাকে বোঝায়। এছাড়া
4: রেব
3: হল এয়ার কন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এবং
4: ঠিকিসেচনা শিও
3: মানে উপযুক্ত ব্যবহার।
2: আচ্ছা
5: কোকোরোকাকের
2: মানে কি?
3: এর মানে হল কোনো কিছুর ব্যাপারে সতর্ক থাকার কথা মনে রাখা এবং সবসময় সাবধান থাকা। কোনো কিছুর প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করতে এটি প্রায়ই ব্যবহৃত হয়।
2: হিটস্ট্রোক প্রতিরোধের একটি উপায় হল আবহাওয়ার তথ্য আগে থেকে জেনে রাখা এবং যে সময়টা বেশি গরম থাকে সে সময় পারতপক্ষে বাইরে না যাওয়া।
3: পরিবেশ মন্ত্রণালয় ওয়েবসাইটে হিটস্ট্রোক কিভাবে প্রতিরোধ করা যায় সে সম্পর্কে নানা তথ্য প্রকাশ করে থাকে। সেখানে যে অনুমান দেখানো হয়েছে তা দিনের তাপমাত্রা, আর্দ্রতা এবং সৌর বিকিরণ থেকে হিসেব করে বের করা হয় এবং বাইরে কোনো কাজ করার সময় একে নির্দেশক হিসেবে ব্যবহার করা যায়।
2: এই নির্দেশকে লাল, কমলা, হলুদ, আকাশি এবং নীল এই পাঁচটি রঙে বিপদের মাত্রা দেখানো হয়। লাল মানে হল বিপজ্জনক এবং এ সময় যে কোনো ব্যায়াম বা খেলাধুলা নিষিদ্ধ। কমলা হল গুরুতর সতর্কতা এবং এ সময়ে ভারী ব্যায়াম বন্ধ রাখুন। হলুদ মানে সতর্কতা এবং এ সময় সক্রিয়ভাবে বিরতি নিন।
3: আকাশী অর্থ হল সাবধান থাকা এবং এ সময় ঘন ঘন পানীয় পান করুন। নীল মানে হল প্রায় নিরাপদ, এ সময়ে উপযুক্ত পরিমাণ পানি পান করুন। এই নির্দেশক সহজে বোঝা যায়, তাই একে আপনার দৈনন্দিন জীবনে ব্যবহারের চেষ্টা করে হিটস্ট্রোক প্রতিরোধ করুন।
2: বেশ, আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা তীব্র তাপদাহ এবং হিটস্ট্রোক সম্পর্কে বিভিন্ন অভিব্যক্তি শিখেছি।
3: ঠিক আছে, পরের পর্বে আবার দেখা হবে।
2: সায়োনারা।
0: বন্ধুরা, এবার আসর থেকে বিদায় নেব আমরাও। আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম। আশা করছি আগামী সপ্তাহেও আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
6: সায়োনারা।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজ।

যে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 26শে মে মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতির প্রত্যাশায় টোকিওর মুখ্য শেয়ার বাজার সূচক সোমবার প্রথমবারের মতো 65,000-এর গণ্ডি পেরিয়েছে। শুক্রবার দিন শেষের তুলনায় নিকেই 225 সূচকটি অল্প সময়ের জন্য 2,000 পয়েন্টের বেশি বা 3.2% বৃদ্ধি পেয়েছিল। 65,000-এর উপরে ওঠাটা ছিল একদিনের মধ্যে সর্বোচ্চ নতুন রেকর্ড। বাজার খোলার পরপরই ক্রয় আদেশ আসতে শুরু করে, বিশেষ করে সেমিকন্ডাক্টর সম্পর্কিত শেয়ারগুলোর ক্ষেত্রে। শুক্রবার ওয়াল স্ট্রিটে শেয়ারের দর বৃদ্ধির পর এই ঘটনা ঘটে। অপরিশোধিত তেলের দামও কমছে। রবিবার নিউ ইয়র্কে এক পর্যায়ে অপরিশোধিত তেলের ভবিষ্যৎ মূল্য বা মুখ্য WTI ফিউচার্সের দাম ব্যারেল প্রতি $91 পর্যায়ে নেমে আসে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 5% কম। নিক্কে সূচকটি গত শুক্রবারের তুলনায় প্রায় 3% বেড়ে 65,158-তে দিন শেষ করেছে, যা সমাপনী মূল্যের ক্ষেত্রে একটি নতুন রেকর্ড। জাপানে আগামী মাসে উৎক্ষেপণের জন্য নির্ধারিত H-3 রকেটের মূল কাঠামোটি রবিবার গণমাধ্যমের সামনে প্রদর্শন করা হয়েছে। দক্ষিণ পশ্চিম জাপানের কাগোশিমা জেলার তানেগাশিমা মহাকাশ কেন্দ্রের একটি অ্যাসেম্বলি ভবনে 10ই জুনের উৎক্ষেপণের প্রস্তুতি চলছে। ষষ্ঠ H-3 রকেটটি হল একটি নতুন Type 30 পরীক্ষামূলক যান, যা কোনো বুস্টার ব্যবহার না করলেও এর প্রথম পর্যায়ে 3টি তরল জ্বালানি চালিত প্রধান ইঞ্জিন রয়েছে, পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় যা হলো একটি বেশি। জাপান মহাকাশ অনুসন্ধান এজেন্সি বা জাক্সা জানিয়েছে, বুস্টার ছাড়া বিরাট আকারের তরল জ্বালানি রকেট উৎক্ষেপণের এটি হবে দেশের চালানো প্রথম প্রচেষ্টা। হরমুজ প্রণালী অতিক্রম করে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার জাপানে এসে পৌঁছেছে। কার্যত অবরোধ শুরু হওয়ার পর এটি প্রথম জাপানি ব্যবস্থাপনায় পরিচালিত তেলবাহী ট্যাঙ্কার যা এই গুরুত্বপূর্ণ জলপথটি অতিক্রম করেছে। পানামার পতাকাবাহী ইদেমিৎসু মারু জাহাজটি প্রধান তেল পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান ইদেমিৎসু কোসানের একটি সহযোগী সংস্থা দ্বারা পরিচালিত হয়। এটি সোমবার সকালে মধ্য জাপানের আইচি জেলার একটি স্থাপনায় এসে পৌঁছেছে। বিভিন্ন সূত্রের ভাষ্যমতে জাহাজে 3 জন জাপানি ক্রু সদস্য রয়েছেন। তারা উল্লেখ করেন যে এই ব্যক্তিদের কোনো স্বাস্থ্যগত সমস্যা নেই। কোম্পানি জানিয়েছে যে ট্যাঙ্কারটি প্রায় 20,00,000 ব্যারেল সৌদি আরবের তেল বহন করছে, যা একটি শোধনাগারে পেট্রোলিয়াম পণ্যে প্রক্রিয়াজাত করা হবে।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। একটি শান্তি চুক্তি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দৃশ্যত শেষ মুহূর্তের আলোচনা অব্যাহত রয়েছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, তিনি আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলোর নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। উভয় পক্ষের গণমাধ্যমগুলো সমঝোতা স্মারকের বিষয়বস্তু নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, এই নথিতে লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধবিরতির শর্ত রয়েছে। পাশাপাশি আলোচনা চলাকালীন ইরানের অপরিশোধিত তেল ও অন্যান্য রপ্তানির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা

0: প্রত্যাহারের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে। সংস্থা আরও জানায় যে মার্কিন নৌ অবরোধ এবং হরমুজ প্রণালী সম্পর্কিত বিষয়গুলোর জন্য 30 দিন বরাদ্দ রাখা হবে। এর পাশাপাশি পারমাণবিক বিষয় নিয়ে আলোচনার জন্য 60 দিন বরাদ্দ করা হবে। ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ট্রাম্প এমন একটি চুক্তি মেনে নিতে চলেছেন যা ওয়াশিংটন ও তেহরানকে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য 30 দিন সময় দেবে। কর্মকর্তারা আরও বলেছেন, প্রয়োজনে এই সময়সীমা 1 মাস বাড়ানো যেতে পারে। সংবাদভিত্তিক ওয়েবসাইট অ্যাক্সিওস একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরান 60 দিন মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। জানা গেছে, ওই কর্মকর্তা বলেছেন যে এই সময়কালে হরমুজ প্রণালী কোনো টল ছাড়াই খুলে দেওয়া হবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেবে এবং তেহরানকে অবাধে তেল বিক্রির সুযোগ দিতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে। কিন্তু সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও ইরান হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে চায়। গণমাধ্যমগুলো ইরানের পারমাণবিক উন্নয়ন কর্মসূচি নিয়ে ভিন্ন ভিন্ন খবর প্রকাশ করছে। অ্যাক্সিওস জানিয়েছে, তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা ও তাদের কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কিভাবে পরিচালনা করা হবে তা নিয়ে আলোচনা করবে বলে খসড়া স্মারকলিপিতে বলা হয়েছে। তবে তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত কোনো পদক্ষেপই মেনে নেয়নি। সংস্থাটি আরও জানায়, ইরান সম্পদ জব্দের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছে। ইউক্রেনের ওপর রাশিয়া চালানো বিরাট আকারের এক হামলায় কিভ ও অন্যান্য স্থানে 4 জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, রুশ বাহিনী তাদের সর্বাধুনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরিশনিক ব্যবহার করেছে। ইউক্রেনের বিমান বাহিনী ঘোষণা করেছে যে রবিবার সকাল পর্যন্ত এই হামলা চালানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কিভে 2 জন নিহত এবং অপর 78 জন আহত হয়েছেন। তারা আরও বলেছে, রাজধানীর চারপাশের কিভ অঞ্চলেও 2 জন নিহত হয়েছেন। সেই এলাকার এক বাসিন্দা এনএইচকে জানান যে তিনি হাতের কাছে যা পেয়েছেন তাই নিয়ে একটি সাবওয়ে স্টেশনের দিকে ছুটে যান, যেটি এক আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, এত দীর্ঘ ও ভয়াবহ আক্রমণের শিকার প্রথমবার হলেন তিনি। জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা পোস্ট করেছেন। তিনি বলেন যে রাজধানী প্রায় 80 কিলোমিটার দক্ষিণে কিভ অঞ্চলের এক শহরের দিকে একটি ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। রাশিয়ার এই সর্বশেষ অস্ত্রটি প্রতিহত করা কঠিন বলা হয়ে থাকে।
1: এনএসকে ওয়াল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: কোনিচুয়া, কেমন আছেন বন্ধুরা? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর যথারীতি সঙ্গে আছি আমি হিরক খান।
0: আজ এই আসরের ১৩তম পাঠে আমরা জানব কিভাবে জাপানিতে নিজের ইচ্ছের কথা প্রকাশ করা যায়।
1: আমাদের এই আসরের প্রধান চরিত্র ভিয়েতনাম থেকে জাপানে আসা শিক্ষার্থী তাম, কথা বলছে তার রোবট বাড়িওয়ালি হারুসান এবং চীনা ফটোগ্রাফার মিয়ার সঙ্গে। হারুসান হাউস নামের যে বাড়িটিতে তারা সবাই বাস করে তার লিভিং রুমে এখন তারা রয়েছে।
0: চলুন তাহলে শোনা যাক ১৩তম পাঠের কথোপকথন।
2: 日本ではどんなことがしたいですか。雪が見たいです。北海道に行きたいです。北海道いいね。あと友達に会いたいです。おや、大丈夫？顔が赤いよ。
0: শুনলেন কথোপকথন, এবার এর প্রতিটি বাক্য বোঝার চেষ্টা করা যাক।
1: হারুসান তামকে জিজ্ঞেস করলেন,
0: জাপানের জীবনযাত্রায় অভ্যস্ত হয়েছেন?
1: তাম উত্তর দিল,
2: হ্যাঁ।
1: এরপর হারুসান বললেন,
0: জাপানে থাকাকালে আপনি কি করতে চান?
1: তাম বলল,
0: ইয়ে মানে তুষারপাত দেখতে চাই।
2: হোক্কাইদোতে
0: যেতে চাই।
1: মিয়া বলল,
0: হোক্কাইদো দারুণ।
1: তাম বলে চলল,
0: তাছাড়া আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে চাই।
1: হারুসানের আবেগ শনাক্তকারী সেন্সর কিছু একটা ধরতে পেরেছে, আর এদিকে তামের গাল লাল টকটকে হয়ে উঠেছে।
2: ওয়া,
0: আরে
1: মিয়ার চোখেও ধরা পড়ল তামের এই পরিবর্তন।
0: শরীর ঠিক আছে তো? চেহারা দেখছি লাল হয়ে উঠেছে।
1: এ আবার কেমন বন্ধু তাই ভাবছি,
0: সেটা আমরা একটু পরেই জানতে পারব। আমাদের আজকের মূল বাক্য হচ্ছে আমি তুষারপাত দেখতে চাই। এই বাক্যরীতি শিখে নিলে আপনি কি করতে চান তা জাপানিতে বলতে সক্ষম হবেন। এটির অর্থ এবার বলে দেয়া যাক।
3: ইউকি
0: মানে হলো তুষার,
3: মিতাই দেস
0: অর্থ হচ্ছে আমি দেখতে চাই। আজকের পাঠের মূল পয়েন্ট হচ্ছে আপনি কি করতে চান তা বলতে পারা। এর জন্য জাপানি ক্রিয়াপদের মাস রূপ থেকে শেষাংশের মাস বাদ দিয়ে সেখানে জুড়ে দিন তাই।
1: আচ্ছা, তাহলে দেখা অর্থাৎ মিরু ক্রিয়াপদের মাসরূপ মিমাস থেকে তৈরি হবে মিতাই, ঠিক বললাম তো দিদি?
0: হ্যাঁ ঠিকই বলেছেন হিরকসান। আর বাক্যের শেষ প্রান্তে দেশ জুড়ে দিলে বাক্যটি আরও মার্জিত শোনাবে। একই গঠনরীতির আরও দুটি বাক্য আজকের কথাবার্তায় রয়েছে। আমি হোক্কাইদো যেতে চাই,
3: হোক্কাইদো নি ইকিতাই দেস,
0: এবং আমি এক বন্ধুর সঙ্গে দেখা করতে চাই,
3: তোমোদাচি নি আইতাই দেস।
0: আজকের আরেকটি উল্লেখযোগ্য পয়েন্ট হল পার্টিকেলের ব্যবহার। সাধারণত কর্মপদ নির্দেশ করতে জাপানিতে ও পার্টিকেল ব্যবহার করা হয়, তবে কখনো কখনো এটির পরিবর্তে গা বসতে পারে যদি এর পরে তাই রূপযুক্ত ক্রিয়াপদ থাকে।
1: আচ্ছা, এজন্যই বুঝি তুষারপাত দেখব বা ইউকি ও মিমাস কথাটি তুষারপাত দেখতে চাই অর্থে হয়ে গেছে ইউকি গা মিতাই দেস।
0: একদম ঠিক ধরেছেন।
1: শ্রোতা বন্ধু, আসুন কথাটি নিজে নিজে চর্চা করা যাক।
3: মিতাই দেস, ইউকি গা মিতাই দেস।
0: এবারে জাপানে কিছু করতে চাওয়া বিষয়ে একটি নমুনা বাক্যালাপ।
4: নিহোনদে নানি গা শিতাই দেসু কা?
5: রামেন গা তাবেতাই দেসু।
0: অর্থ বুঝতে পেরেছেন তো বন্ধুরা?
4: নিহোনদে নানি গা শিতাই দেসু কা?
1: জাপানে আপনি কি করতে চান?
3: নিহোনদে
0: মানে হলো জাপানে। কেউ কি করতে চায় তা জিজ্ঞেস করতে হলে ব্যবহার করুন প্রশ্নবোধক সর্বনাম
3: নানি,
0: যার অর্থ হলো কি। আবার এই নানি শব্দটির পরিবর্তে বলতে পারেন
3: দোন্না কোতো,
0: মানে কি ধরনের জিনিস, ঠিক যেমনটি হারুসান তার সংলাপে বলেছেন।
3: স্টাই
0: শুনে বোঝাই যাচ্ছে যে একটা ক্রিয়ার তাই রূপ, আর সেই ক্রিয়া হচ্ছে
3: শিমাস
0: মানে করা।

0: ラーメンが食べたいです。
1: ラーメンのルースケテチャイ。
2: 食べたい。
3: エタホロ。
2: 食べます。
3: アッタッカワークリアポデルタイル。
1: ঠিক আছে শ্রোতা বন্ধু এবার প্রশ্নের উত্তরটি শুনে শুনে বলুন
2: 日本で何がしたいですか?ラーメンが食べたいです
3: এবার অন্য আর কি কি কাজ করতে চান তা বলা অনুশীলন করা যাক ধরুন আপনি কিয়োতো নগরীতে অবস্থিত বিখ্যাত কিং কাকুজি মন্দির দেখতে যেতে চান মন্দিরের নামের জাপানি উচ্চারণটি লক্ষ্য করুন
2: কিনকাকুজি
3: আমি যাচ্ছি বা যাব কথাটির জাপানি হচ্ছে
2: ইকিমাস
3: আর আমি কিনকাকুজি যাচ্ছি কথাটি হবে
2: কিনকাকুজি নি ইকিমাস
3: এবার এগুলোর ভিত্তিতে চেষ্টা করে দেখুন
2: কিনকাকুজি নি ইকিতাই দেসু金閣寺に行きたいです。
3: エバレ、アチケルボナスバッコ。ジェティ、タンケ、ラッジャイ、ラルホエジェテデケ、ミア、ボレチェ。モネアチェト。
4: 大丈夫?
2: 大丈夫?
3: マネホチェ、シャブ、ティカチェト。バコノ、オシュビデネイト。কেউ শারীরিক বা মানসিকভাবে অসুবিধা বোধ করছে বলে মনে হলে তাকে এই কথাটি জিজ্ঞেস করতে পারেন
1: বিভিন্ন লোকের কণ্ঠে এই কথাটি শুনুন
3: আরো মার্জিত ভঙ্গিতে এটি হবে এ প্রশ্নটি কেউ আপনাকে করলে উত্তরে যদি বলতে চান যে আপনি ঠিক আছেন তাহলে বলুন এ পর্যায়ে আরও একবার আমরা শুনব আজকের কথোপকথন
5: নিহন নিওয়া নারে মাস্তা কা
4: হাই
5: নিহন দে দোন্না কোতো গা শিতাই দেস কা
4: ইউকি গা মিতাই দেস হোক্কাইদো নি ইকিতাই দেস
5: হোক্কাইদো ই নে
4: আতো তোমোদাচি নি আইতাই দেস
5: おや?
4: 大丈夫?顔が赤いよ。
6: ハルさんの知恵袋。
1: エバレ、ハルさんへポラモシェルジュリー。アチケルショングラブグロボラホエツェ、ハルさんハウゼルリビングルメ。タイチョルン、アチジャナチェスタコリ、ジャパンへバリホルキャモン。দিদি আপনি কি আমাদের বলবেন জাপানি বাড়িগুলোর অভ্যন্তরভাগ কেমন হয়ে থাকে
3: দুই ধরনের রুম দেখতে পাওয়া যায় জাপানি ধাঁচের রুম আর পশ্চিমা স্টাইলের রুম পশ্চিমা ধাঁচের রুমের কাঠের মেঝে বা কার্পেট বিছানো মেঝে থাকে আর এসব রুমে লোকজন প্রায়ই টেবিল চেয়ার ব্যবহার করেন অন্যদিকে জাপানি ধাঁচের ঘরের মেঝেতে স্বর্ণের তৈরি ঐতিহ্যবাহী তাতামি মাদুর বিছানো থাকে তবে আজকাল লোকজনের জীবনযাত্রায় অনেক পরিবর্তন ঘটে চলেছে তাই পশ্চিমা ধাঁচের ঘর বেশি দেখতে পাওয়া যাচ্ছে
1: তবে তাতামি থাকা জাপানি ধাঁচের ঘরে বসবাসের আনন্দটা নিশ্চয়ই অন্যরকম
3: নিশ্চয়ই জাপানে যে কোনো বাড়িতে প্রবেশপথেই জুতো খুলে তারপর ঘরে ঢুকতে হয় আবার ঘরে ব্যবহারের যে চটি জুতো বা স্লিপার ব্যবহার করা হয় তাও জাপানি ধাঁচের রুমে প্রবেশের সময় খুলে নিতে হয় এর ফলে স্বর্ণের তৈরি তাতামি মাদুরের সংস্পর্শে আপনি প্রাকৃতিক সুবাসের মাঝে আরাম করতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা
1: জানাবেন কিন্তু আর আগামী আসর শোনার আমন্ত্রণ রইলো